বছর পাঁচের দুটো জায়গা সে ধরা থাকছে তার কাজ আপনি বাজার কিসের চোখে লাগে সেটা আপনার কি ক্যারিয়ার বা আসব কি লাগে পারে ও কেন তো যেটা হচ্ছে খাওয়া মুসলার সন্তানিকে ধরা থাকবে ঠিক আছে দিদি।